0: Munimoko Gadido, Punayo Pogodo Pouch, MCDM, Proshomunos Tinando Nanolo, Cabian New Chronicle, Lamigasi Yaitan Lamwe, Samayo Tosamat Nuga Tango, Jaitan Nini Eje Cotanto, Adamu Pouch Tamba, Nitanisi Huni Lamigasi Hudens Boba Theatre, Mumakalita Tinono. Jao Nisi Tane Lao Tuba, Katao Nisi Nui, Sendo Gai Kaitang Onakai, Da Thurbi Ejaper, Nitao Nisi Lini, Nijutan, Lafi for Reaper, Shaaga, Leju Laba Per, Sendo Tia Yo, Samayo Tosamata Nuha Saitan Widanono, Bala Donata Nuyono, Holy Plow, Spong Tang Onakai, Tikanyo, Nijitan Yo, Nisi and Nai House Bones Bala, when not a papa do not tension or how, no. De Kai Chan Yola and I Tanser, De Kamla Pudu to no gaw nakai, De Stan Wai Sula Pakai Chan Lu to Nitao Sini Per Dune Widano Ro. Bobo could say Widala no Nasaran Pachanto, Kamla Tosamata New York, go Widala to New York, Nitao Sini Per Na Pa a Koto, Selan Sumu Dune Widala Nan. Nakai Chan Li Bade, A Widow Botano to no gaw, say Tankasi Lingi is ye. See campus do see a gaitan rama. Do counsel a cool me online no. Satayo don't you know a guy? Do the atta with a lantern me see lini laughy for you panolo. Can be anti can lunini bows bow play to ne shako poto. The town queer lizzy yanni last team of her pretty shako loni pado soup panla. Can be anto pude. Now cous do see as a talk I tell you to a top her. Bala a guy while your spoons blood is bow play. Sang as I tell you, let the pull a pa, so come boot the lila pa again, it is shark cancer, but do a guy not. We take a shark, let the thing up a dick hole, look up a do my butane, can be as bubbly guy conala palle, mwebu Johnson, the king tantrum, bunny wing, bulleya, busiya, boomma, soba uji, uba pilapa palle, mweshanona a pull a pa, la hulan gang a seller, the reeling a tea cat, dandy whipanora. Candy star balan huyo to campion a kaino, Bojan sane the kitten to not sell and sumunono. Titisha can serpent do. Suta campion to pull a panovo. Payan supound to pull up go with dollar, bama, refleece la gaba, plong, kachan, chan susa supound to pull a passic a tongue with danono. Now, course do see an little topper. Su wine spawn play guy. School sir ma would as a chopper as I tell you, BIA, BTA, PBA, Lemo, a mila pato, Satra Tabang Yapper, unlike a tell you a mila pa Lemo, spawn play guy, school sir, Bayan, Tokrilla pa, so gone with Danora, Looney Bow spawn play out, Lankai, Campion, Tokrilla, to Kasaka, turn with Danora, Looney Bow spawn play out, Lankai, Satola pa, Tabang Yano. Kaba hula mile to sama, the nula pa, kabna, per, donne. Dekaba ton ugano lulun, de banana, bunayono, tikan per, seducia sato per satan ton widanono. Gado can be anti cats later nita lot of de bats, place ma queen yasha, tikan yo to per, so hula mato sama yo gaitan widayo, space ma queen yagadu tonono. Then one the palace later nita orlantan. Tikan, no one who galapa, no. Susata malapa, de, who turn do turn with a car, cabano mala, though per your no. Guy turn with a space mark, queen yakaduno, no. Tikan pasadocia name, we see temper, supao, spawn turn to pull a pile, let Susa, ganano. Sedono layo, de let em wet. The piano pato, the so gone with a yoke, though poor a thin a papa, stown nine a pa, and a by pata, the nula pa with a lana. Jani seen in yaper, suponta, so why, the sagasa wala of the bar, susa the pato, the curse, turn a pato, susa ala sano, the nona, my usamala, can be a dope pull a panolo. Pass up a lap do, a talk on a kino, can be a dope pooper. Guide on Columni a tona auto, Susa supon a pato, puno alas and laudi banolo. Nagabino, so gone tiny with dio, though poor a tan, shy tongue, ya do de, ni ye purse so gone tiny with dio, a goblin or gall, နာရှာခုဖို့ဘပါလက်အထံတပြန်လဖာဘတ်စတုတ်ထံဝိဒါလဖာလေတိခတ်ဘတ်စတုတ်ဆရာလဖာဖဆူစာဆူဖောင်းဖူလဖာကမ္လစပဒငါတောဖူလဖာဘာဒါဆရာလစဒုတ်ဆရာနော်လောလက်ခိုက်စရိထံကလူနော်ဆိုင်လန်တပြန်ကောင်းအလန့်ခိုင်ထောင်းဝိဒါလစဒုတ်ဆရာနန္ဒာနော်အခါအန်နိဆူဖောင်းဖာနော်ကောင်းကံလိုက်ထံလက်စပုံးထံခိုင်ပါလဖာအတိုင်းတူအကစပကထလဖာစေအဝဒနနောသစောင်းမောလဖာစပကထလဖာယောဝုစထထကဒူတုဖောင်းနိစုဖောင်းအောင်တဲ့နှုတ်လံဝိတယုလည်းစပုံးထံခိုင်ပါအကိုင်းတော့ပတပါနောလောလနဲ့အနောကအလန့်ခိုင်စကလဖာယောပတပါနစာထိုင်ဝိတနောလောတနူရောအောင်ချံဝိတနောအကြောင်းအိမပကယုထိုင်လက်အခုတ်ချနောခါခေါရှာကစကောပါကိုတေကစပစ်မာခိုင်ပါနရှာဝိတာနေပါလအဆိုင်ထန်တိခန့်ခုံလဖာနေမွေအခုတ်ကြလဖာနဲ့ပဒပါလဝတ်နောက်တာဝင်နော်နော်သစုကောင်ယုစမာတုတ်စမာယုနော်ကောင်ပါနဲ့အထုဆက်တုတ်ဘူးလဖာစပုံးစပလာခိုင်နဲ့စဖိလန်စပရလဖာနေစကျုပ်ထားယုတပန်လဖာသစုကောင်ယုစမာတုတ်စမာရန်တရားဖပါလအပအဖူကောင်လဖာနော်အာဒါဆက်ဖိနန်ယုကုစီလဖာနော်ကောင်ဖလန်ဝိတာနဲ့ထိုင်လန်ချာယုရှာအလန့်ရပန်လိုင်းတော့ပဒပါကတံဝိဒါနော်လို့ခေါရှာကစပစ်မာလဖာစပစ်စပလာကစကန်ထိတ်ခန့်ခဝနော်လဖာတဲ့ပမာဆအနုလဖာပတ်တပန်လဖာထိုင်လန
1: ်မျိုးချစ်သူတော်လန့်ပြည်သူများရှင်အခုလို MCDN Internet Radio ကနေထုတ်လွှင့်နေချိန်မှာလူကြီးမင်းတို့ရဲ့တော်လန့်ထောက်ဖို့ကမ်ပိန်းလေးကိုကြော်ညာဖို့ထောက်ဖို့ပြည်သူတွေရဲ့လူမှုရေးစာဝတ်နေရေးရည်ရည်ရေးအတွက်လုပ်ငန်းတွေကိုအများပြည်သူတွေပို့မှုသိရှိအားပေးနိုင်ကြဖို့ MCDN Internet ကနေကြော်ညာထည့်သွင်းကြဖို့တိုက်တွန်းဖိတ်ခေါ်လိုက်ပါတယ်။ကြော်ညာထည့်ပြီးထောက်ဖို့ကူညီပေးခြင်းအပြင်ကျမတို့ MCDN ကိုခွန်အားဖြစ်စေပါတယ်ရှင်။ MCDN ရဲ့ Facebook Messenger ကနေဆက်သွယ်ပြီးစုံစမ်းလို့ရပါတယ်။အခုလိုမျိုးဒီနေရာကနေပြီးတော့ຫນွေဦးချစ်သူတော်လန့်ပြည်သူတို့ရဲ့ကြော်ညာတွေကို MCDN အဖွဲ့သားတွေကဖတ်ကြားတင်ဆက်ပေးသွားမှာဖြစ်ပါတယ်။ကျေးဇူးတင်ပါတယ်ရှင်။
0: သာထဝဒကစေဘကစေနောပါလအဆိုင်ထံနဲ့တိခတ်ကုန်လဖာနောအကြောင်းခက်ပြဲတိခတ်ခေါရှားကအနုနောခိုင်ချံဝိဒါယောပိဘူးစာခာတနောတိခတ်ဘတ်စဒုဆရာအိမဆောက်ထံဝိဒါပုံးလေးနောတောဖူလအာဟုတ်တင်ရဆောင်မန်းတို့လက်ကဆတ်တို့ဖောက်ထံအသိအခါလစမာယုတုစမာလဖာတနူယောနောကပါလလဆိုင်ထံနေပါတိခတ်ကုန်လဖာလေပါလကုတိစီတီလောက်ပါလဖာလေကနမကနပါလအတုတ်ထိုင်အောင်မအောင်ကလဖာကလေခိုက်ပါကုစီခိုက်ပါနအောင်ပါလဖာကလေကထောင်းဝိဒါနဖန်လာချုပ်တဲ့အဲထုံတော့အကြောင်းစစ်တရားပါနော်လို့စီတို့ဖောက်ချံဒေတာထဲအနုယောမတာခွေရလို့မဖကမနလက်ဖေကဖေ MCDN ပရိုရှင်မနုစတလနပါမကပါမရှိကိုကလည်းလာစေ
2: ဒုဒ္ဓမီနုလပါဦးလနာပေါလနန်ဇာတန်ဟီမနီစင်ဂျိဘိုင်ကန်လဘုတွီစင် MCDM ချင်းလိုက်ဇိုပရိုဂရမ်ဇာခတ်ဆုံထုထန်ပေါလသနာကန်နေဒင်းအမိုက်စဘီကာ CDF ဟာခါရွိုက်တူဥပါကန်လက်တီချာမော့လုံနာကရောငါတောလ်ထာနာကဆောကီပေါလခုံရက်ဒင်းတူဗိုက်စ်ပရက်ဆီဒန့်လွန်းဆလိုက်ဆာင်လင်းနွန်းနာကလျမ်ထူချင်းရမ်ကุลဟာခပင်းရှမ်ဘွန် CDF ဟာခါရွိုက်တူကန်လက်တီချာမော့လုံနာကရောငါเอลองนักสวกินตัวท่านักสวกิปอลคอมไวส์ประธานหลุนสลายสังลิงนุนนักเลียมทูเทซีไม่นิเลงานียซีเดียพาคาอีตูจีเอสตัวในเราไลสลายจะจงเลียนทอนอันเอลอกิสลายจะจงเลียนินไม่ทัลทอนอากาศถัดเมซีเซียงรองอ่ะจุดินอจังตีจูเฟียงเต้นกันไทยเรานานขัดลำขัดลำมีกองนักจู่สิเหล่าดินปอลคอมส่งนายไว้ไทยตูอินอันซิมฮิตีต้องกำเอลอกนักเชียมใช้มันมีจู่อายุอยู่ดึงอสีดินเซียนเอฟสปอกเปอร์เซนสไลด์เทคนีอินอันซิมนุนนักเลียมตูสไลด์สังลิงจู่ซิวิลอินจิเนียร์ลองตาอสีรัลช่างอีอุกนักหลังนู้หาคาอีมีปีดูพอร์นักอีรักเข้าหาตูขัลสีจนหัวซีเดียพาคารักดินทอกอินซินเตลตูขัลสีจันมหามูเลไวส์เพรสิเดนต์ตวนวาวจู่ท้องนี่เล็กกลมกุลล้วนงาเตียงรักตัวนินฟรอนไลน์ดอกนักตั้มปียาคัลมาเรารีเตลตัวซีจุยทุท้อนเปปารออินซีเดพาคาลามินจะสวามีเซียงมันเอาอมสีเลวซีอปัตหีนากาเซียนดาวเซียนเดพอินเทรนนิ่งเทมีรัลกาปอลจูดรอนเชมไชปีสไนเปอร์เลจเรกปอลอันเกนทู chin national organization chin national defense force cnocn depin raldauna ki tulmi siam shai pi drone sniper le chirak pol kan ken asi tin cha answa si cnocn dp ramthok ral rel zirna number pahni rin phai thong ni le kumkul luan rok training thena chu main lenga nia training tlong hun pakhata antwa thaithu thon pe parin cha answa na ka atu vekin antar langmi si chu training thena ka cnocn dp defense secretary ds le Vice Chief of Staff VCS in Antelpi thei tha jang pek nak an nei number pani training the ralka polju chin ram chin mi pi pol rang CNDF brigade 1 isin natuan in ral dauding an si tin an tar lang chui ruanga ral dauna ki tul mi siam shai pi drone sniper mai thal le chrak pol khal an ken chi CNO CNDF chu chin brotherhood sung tel mun ram kil him tu ralka an si thong ni le kum kul luan nga aprila tan pi pol kom dang pol thon falam khopi an la thai kaunan ral sang in falam khopi telin chin ram saklam hun pol nga sal dingin thong ni le kum kul luan nga october thlai sin thokin van sam thon na saten kapin ral rang tha jang tampi thon an rano ruanga thong ni le kum kul luan rok april thachem lama ral rang in phalam khopi an la thai sal si dona kharuk luana ral rang lam mi za thumin zanga lai an thi i siam shai tin kim zani luan chu chin ral kap tang ko polin an tinga dona ka chin brotherhood le chinland council in mi pi ral kap nun nak lan tu khal an ung thu thai si complex copy ra sang in van zamin bom an thak thu chinram kul complex copy I pun pania ra sang in van zamin bom an thak tin twal sung thu thang pole van zam lam ra rin petu polin an sim van zami bom thak nak chu mai thlan ni lei rok zan lam nazi panga le mini lei nga a tara uli ta sakhani sin azam swak mi jet fighter ka mi si ra sang I bom thak mi chu bcm byak in kianga tlapwa ki pakhat chu khoi atla ti an thailo wanjam kam nak ronga mi pi hliam tor le in siat mi din hun an thai ri lo tin an tar lang complete peng chu ral sang in wanjam thon ape pein an kam nak hi main ni lai nia khal jet fighter thon voi ti an kap zo wine 12 wanjam khal mangin pom thon voi ruk an thak mi khal a umasi ha kha kho sung lu nak ke ta ral sang pol kap an tongi ral boy pakhat telin mi lai nga an chi thu chiram kul phalam khopi sin ha kha lam pan tu ral sang pol chu chun chung kho ki nga ka an tongi ral boy pakhat telin mi lei khat an thi thu the si mei thlan lei nga nia chun chung khwale ha kha jin karla ki thleng tu ra sang pol chu chinlen council le cna tang ko pin sniper thon an rakka pa si chui kaung na ka ta in mu din hun pakhat telin mi lei khat an thi ti an mu thu cna spokesperson in asim chuwek thau thoi mei ni lei li a khal ha khai sin chu mi se chaung pa muak tu ra sang pol chu chaulan sung kianga chinral ka polin bo in an rakka pa si tong nak sunga ral sang lamin mi pali an thi yuha mutelin ralboi pali an liam tin cna inan sim chutin an ka na ki hliam ma tor tu ral sang pol chu mei ni lei li le ni lei nga nia chun chung khwa chu ni ni sung mai sa an ur ka ngi in kul hlon tum akang ral si phalam khopi an lak nu ha khalam apan tu ral sang tha jang za thum rong chu rakbo in an kap ri roi ha kha thleng thai ri lawin chun chung kho kianga an chol tin thai si kali thong inin ram khel thong tla mi pum zani rong in rol a lawin du phor nak an twa thu sakai ram then kali myu I kali thong ina ram khel thong tla mi pum zani rong in bangran ten chaw nga thai ding in rol a lawin du phor nak an twa tin myanmar ram pum nei nga ye chen ta mya ko yet ppn emin cha an swa si kandung me ni nia chumi ram khel thong tla pol chu thong in pek mi rol eilawin mi pi pek mi rol long kan aidu ti mi thulu thon dai ten du phornak an tua si du phornak ki tel tu pol chu ram khel thong tla pol bangran ten chawaw nga theina ram khel thong tla pol chawaw kim ten nga thei ding le dan thu nei nak ti mi pathum an di la si ral sang in zalen nak an pek mi a ram khel thong tla pol chu tum ta nei in an ta ni ya zo mu le po ma pol long thum sak si in dik lo nak ronga atu vekin an tua nak si chui le ya thong in thu nei tu poli no thu mi telin numi umnaka parcel thon rol me khai sian nak phidin ram khel numi thong tla pol chu aphun phunin har sat nak an pek mi khal an lung kim lo thu an tar lang chutin ram khel thong tla por pari thlei dan nak chu an dawi du phor nak tua tu thong tla por para pezo min shem nak tua thai lo ding in le an dil mi pol torel nak ding le ram kip thong tla zo fel tu bur pol khalin arang lamin zau hle sak ding in khal ppnm in an dil asi tat panni an che kok lo thu pnlo PNLA Central Committee Thurel Naka Simphiang Nak Cha Swa NCA Khal Kan Hlon Zawi Adik Mi Rem Dei Nak Sanga Kan Kop Ding Tin An Sim Thu Pa U Amyu Da Lum Miao Yi Apoi Chok PNLO PNLA Din Hunin tat mun ni an theno ti mi thu chu adik lau thu le alem tua mi nca khal kan lo ni adik mi rem dei nak sang thal pau do thlang naka kan tel pe ding tin PNLOPNLA in cha an su asi hi an cha swami chu me ni lai khatin ni lai nga tiang ni nga rai an tua mi central committee laulak priat rin phai thong ti le kum kul luan riat the nu me ni lai sar inia cha an swami si meeting na ka how to sang le central committee pol thon kim satin an kai atu I ram khel thu ram tin hun pol khal tha ten rel kho min mai lam na tuan nak ding le ronak polkhal mi pi nen ansim fiang atu ria ISP myamai report zawin thu thang then khata PNLA tat panhi tin ngan mi le bomu chi kho okka hau ha mi PNL au le bomu chi khon turing hau ha mi PNL au tin antar lang mi hi adik lau tin PNL au in ansim PNL au din munin khon okka khum min tei le nai yin yin su te pathum chu PNLOE sram thok dan pol am pa bal ruanga thong hi le kum kul hluan li kum October thlai sin pol komin kan swa zo asi tin ansim an ma khalin aralai ding mi conference longa ayu khang wen khoina umding ruanga PNLO PNLA chu pol kom pakata tat pakhat asi thu ansim fiangi thu thang la tu pol khalin dik lawi an nga mi pol rem sak dingin an ngen phone chui hlaya PNLO PNLA khalin ral sang I NCA min lem rem dainak na tuan za ten an hloni federal democracy ram thar din nak le adik mi rem dainak tua ding sang thal pau dong thleng na ka an telpe ding thu an sim ral kem mi pi por sanga milai zon ro nak bom nak pol nga thainak le do thleng nak za te io thai tu angen mi roi nak pakhat rasuak thainak ding sanga khal phur zatin kan tel ding asitin an theiter adang thula polthon april nikul hluan li le nikul hluan nga nia ral sang kut noi bu aundin hau ha in pno pna p2 set pol chu cro polthon tongo in mun ummi pi pol mangin khon tan le amilai pol chu shem shai anra aptin bumin antalang chutin shem shai an apnu lungkim nak vekin sung tel som rok le pakhat chu diklo zetin an kai an shroi thu le chutin an bom tin an theihnu khon tan telin adang sung tel pol chu PNL P2 sit chu kapin PNL PNLA nena anrebel tin ansim khuntan telin polkom sungtel poli nun nak sang hum him nak le pau avoi ni nak do thleng nak mai bal ter loading in PNL khalin tuan vo la in kan kil khoi ding tin ansim si atu kan lo than mi thu thang pol chu MCDM thu thang la tu poli kwat mi si arak ngai tu du do minan zate para kan
3: ओके मम संस्कारस न्याम बमता ये मे गोइंग टू आई कैन की हाउस मेडिक लाइकन लाइस डाउन टू बाउंड टू आई कैन के जापान एमसीटीएम तुका मया किलाई स्टैंड जी कने कदा मंग टू रुकी वेन असिस्टेंट बु कैन के यू कैन जॉब का कोम कदा की फोन का कोम नुम पांग तें तसे द फोन रा बॉक माय कदा का कोम नुम पांग अन के ने मो जुब जो पार्लियामेंट मिला खे चुपुंग कंचो म्युता न्यू न्यू ही अचुया एनयूजी मिनिस्ट्री ब्लैक प्राइड या समा आ होइति हक कंचो क्राकुम अनसना तांग मंग मान हे क्रसना क्राकुम अन केने पशांग मा कंचे क्राकुम नुन पांग सना तांग मंग ब्लैक क्राकुजी चुपचो स्पून लुटो मंग इंडोनेशिया मंग थाई मंग पोलैंड स्विडेन माय ब्लैक क्रा मंग กังไงติมออังอากอจอริเวเมืองเการาเมืองสนาตังกันคีปุริยาวเปาดีพันมอกระดาลุเปาปะอายะสมาอังกันแนการจบไปอยู่ตับแลนเมืองมันกับยังกรับปืนเซิงกระปอกแกมอินกันคีอีกวายปุริยาวสตองปวยสลับไปอยู่นอกกออังตมอปวยสลับประปัสสีมอสเนนอติกะจงกระอุดกระกุยนอติมอคืนนั้นกรองไปอยู่นอกว่าสละอินเทอร์เน็ตประมกราบุษย์อังโจดกุยกาแฟรอบไลอาร์ตเอ็นยูนัทหรือไทยแอนประมกปลักรักซีอาร์พรีเอ็กซ์มาเอ็นยูจีเฟิร์สซาอาบุปนดกุยกาเรปนอและเฟิร์สซังปนต่อไปกระชอบปลักรักออมประมกกรองกราบไปอยู่ยี่กันจอมเมืองดิมูกุยซีเฟดด้วยส่วนสังลิมอติมอกันจอมกราบบุ้งกวางสนักกราบุษย์อยู่ที่สังลังตะเตะไหลเลขไทยแอนพันมกดากราบุษย์แทนกีอังอาก็สุสังตติตะลายเลขไหแอนพันมกดากราบุษย์แทนกีอังอาก็สุสังปุนกุยกระนับยามกับอย่างนอกิสุสังปุนกุยกระ

মুনিমোমোকো গাড়ির পুনায় পকট ফাউচা এম সিডি এম প্রসমুনোস ঠিকান লোনাইনল খেবিয়ান ক্রনিকেলা মেগসি ইয়াইতান লমওয়ে সমায়ো তো সমা তনু গাই ছাঙ্গাও জেঠান নিনে ইয়ে একুচান তো আইডমো ফাউচান বা নিঠাও নিসি হু নেলা মেগসি হু দাসবো বা তিয়াচা মুমখা লিতা ঠে ইনুনল জাও নিসি তনে লাও থুব কঠাও নিসি নুই সদৌ গাই কাইঠান অনান খাই দা তবে এসেপ নিঠাও নিসি লি নে নে জুঠান লা ফেফরি প শা আগা নজু লা বা ফ সদৌ তিয়া জু সমায়ো তো সমা তনু গাই সাইঠান উইদা নন পালা দু নে তনু ইয় ন হোলি ফ্লো স্পং ছান গা অনান খাই ঠি খান ইয় নে ইয়ে ছান ইয় নিসি নাই খাও স্পং স্পা লে উমে না আফা পদু কোনা তান শিন ন গা তো পদু ন দে কাই ছান ইয় ল অনলাই ছান স দে খমল পদু তু ন গা অনান খাই দে স্টান ওয়াই সু ল ফা কাই ছান লু তো নিঠাও সি নি ফ তু নে উইনা ন র বো পক সাই উইনা লা নং না সরা পছান তু খমল তো সমা তনু ইয় কো উইনা লা তনু ইয় নিঠাও সি নে ফ না ফা আখো তো সেলান সুমু তু নে উইনা লা না না কাই ছান দি বা দে আ উইনা বো তনু তু ন গা সেই ছান কসি লি নে ইয়ে শিখা ফস দৌ সিয়া কাই ছান গাও মা তো খাও সখো মিয়াও লাই ন সাথাই নো তনু ইয় ন অগাই তো তিয়া ছা উইনা লা নিঠাও নি সি লি নে লা ফি ফরি ফ ন ন খান পিয়ান ঠিক খান লু নি নি বাউস পাও প্লে ঠ নে সা খো ফো তো কঠাও খুয়া লি সি যাই নি লাস্ট টাইম ফ ব্রিটিশ কলোনি পদো সু ফান লা খান পিয়ান তো ফু দে গা খো সদৌ সিয়া সঠ কাই থান ইয় নি ঠ ঠ ফ পা লা আগাই ওয়া ইয় স্পন্স প্লা লেস পাও প্লে কসং গা সাই ছান ইয় নে তো ফু ল ফা সো কাও মু তে লাই ল ফা গা ব্রিটিশ খান স পদো আকাই ন নি থে ইশা লে তো তিন না পটি খো তো খুব ফাদু মা পচান নে খান পিয়ান স্পাও প্লে গাই খোনা লফা লে মুয়ে বুঝাও সান তখন তান ছুঁ বুনি উইং বুলেয়া বুসিয়া বুমমা সবা উজি উপা ফিলফা পালে মুয়ে সানো না আফু লফা দা হুলান কাঙা সল দেবী লিঙা ঠিকা ক্যান্ডি উই ফন ক্যান্ডি স্টা বালান হুয় তো খান পিয়ান কাইন বুঝাও সানে তখন তান ছুঁ নো সেলে সুমু নন ব্রিটিশা খান সাপু সু চা খান পিয়ান তো ফুল ফানবো পাইয়ান সুফাও তো ফুল কবি ডাল বা মা রিফ্লেস কাবা ফ্লৌ কছান ছান সুসা সুফাও তো ফুল ফাঁসে কানবি ডানল খুশ দৌসি আনি ঠল ঠ ফ সু ওয়াইস পাও প্লে গাই স্ক্রু সামা উদা স ছ ফ সাই ছান ইউ বি আই এ বি টি এ ফি বি এ ল আমি লফা তো স ঠ ঠ পাও ইয়া ফ অনলাইন ক ছ ইউ আমি লফা ল মুয়ে স্পাও প্লে গাই স্ক্রু স পয়ান তুখর লফা সো কং উদা ন গাও টুনি বাউ স্পাও প্লে গাও অনলাইন খাই খান পিয়ান তুখর তু কস ক ছ উদা ন টুনি বা স্পাও প্লে গাও অনলাইন খাই সঠ লফা ছ পাও ইয়া ন কবা হুরমায় তো সমা তনু লফা কবনা ফ টুনে দে কবা তো উগান লু এবার না না বোনায় ন ঠিক খান ফ সদৌ সিয়া সঠ ফ সাথা তো উদা ন কারো খাই বিয়া ঠিক